কালকে একুশে রেডিওর সাপ্তাহিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি অজয় কর। আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভ্যালি এফএম 89.5 মেগাহার্টজে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন এবং মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড এর সৌজন্যে।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের প্রথমাংশে থাকছে গত 4 সেপ্টেম্বরে দি গার্ডিয়ান নিউজ পেপারে ডোনালু নেপালের ভূমিধস ও ক্লাইমেট ক্রাইসিসকে ঘিরে যে প্রতিবেদন লিখেছিলেন তার ভিত্তিতে। অনুষ্ঠানের দ্বিতীয়াংশে আলোচনা থাকবে গত 2 সেপ্টেম্বরে ইউএন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম যে প্রেস রিলিজ ছাপিয়েছিল তার অংশবিশেষকে ঘিরে।

তবে চলুন জানা যাক ডোনাল্ড লুয়ের সেই প্রতিবেদনের অংশবিশেষ। ডোনাল্ড লুয়ের লেখায় জানা যায় যে সকাল 8:37 নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 60 কিলোমিটার উত্তরে অবস্থিত লাংটাং জাতীয় উদ্যানে একটি পাহাড় থেকে বিশাল আকারের পাথর ও বরফের খণ্ড বিচ্ছিন্ন হয়ে 1,200 মিটার নিচে উপত্যকার তলদেশে আছড়ে পড়ে। শীঘ্রই কাদা, জল এবং ধ্বংসস্তূপের এক প্রবল স্রোতের ভয়াবহ ছবি সামনে চলে আসে। ঘন্টায় প্রায় 150 কিলোমিটার বেগে ধেয়ে আসা এই স্রোত লেন্দে খোলা উপত্যকা নিয়ে নিচে নেমে এসেছিল। তিব্বত ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে খোলা, ভোটকৌশি ও ত্রিশূলী নদীর বুক চিরে ধেয়ে আসা এই বন্যার জল ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। তিনি আরও লিখেন যে ত্রিশূলী নদীর জলস্তর মাত্র আধা ঘন্টার ব্যবধানে 9 মিটার পর্যন্ত বেড়ে গিয়েছিল। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দুর্যোগে মৃতের সংখ্যা 1,000-এর কাছাকাছি পৌঁছেছে বলে তিনি জানিয়েছেন এবং সীমান্তের উভয় পাশে 4,400-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা যায় তার সেই প্রতিবেদন থেকে। তিনি আরও লেখেন যে খারাপ আবহাওয়া, দুর্গম পথ এবং ভূমিধসের ফলে সৃষ্ট দুটি হ্রদের কারণে আরও বন্যার আশঙ্কায় উদ্ধার কাজ ব্যাহত হওয়ার মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন যে এই বিপর্যয় কোনো সাধারণ ঘটনা নয়। প্রধানমন্ত্রী শাহ সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে হিমালয় অঞ্চলে আমাদের ঝুঁকির মাত্রাও বাড়ছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যেসব দুর্যোগের সম্মুখীন হচ্ছি সে বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরার সময় এখন এসেছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ দি সানশাইন কোস্টের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এড্রিয়ান ম্যাককালাম বলেন, মনে হচ্ছে বিশাল একটি পাথুরে অংশ যার উপর হিমবাহটি অবস্থান করছিল সেটি মূলত বিলীন হয়ে গেছে। একজন ভূমিকম্প বিশেষজ্ঞ এই ভূমিধসকে গত 1 বা 2 দশকের মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তম ভূমিধস হিসেবে অভিহিত করেছেন বলে উল্লেখ রয়েছে এই প্রতিবেদনে। ম্যাকলাম বলেন, তাপমাত্রা বাড়লে বরফ গলার হার বাড়ে, যার ফলে পানির পরিমাণও বৃদ্ধি পায়। মাটি বা পাথরের মধ্যকার শূন্যস্থানে পানির প্রবেশ এমন কোনো কাঠামোকে অস্থিতিশীল করে তোলে যা হয়তো একসময় বেশ শক্ত শিলাখণ্ড বা মাটি হিসেবে স্থিতিশীল ছিল। ডোনালুর সেই প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে যে নেপাল, ভারত, চীন, ভুটান ও পাকিস্তান জুড়ে বিস্তৃত হিমালয় অঞ্চলটি বৈশ্বিক গড় হারের তুলনায় দ্বিগুণ দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে। এর ফলে ওই অঞ্চলে তুষারধস, ভূমিধস ও বন্যার ঝুঁকি বাড়ছে। 2023 সালে জাতিসংঘ জানিয়েছিল যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মাত্র 30 বছরের কিছু বেশি সময়ে নেপালের পর্বতমালা তাদের বরফের প্রায় 1/3 হারিয়েছে।

আপনারা শুনছিলেন নেপাল দ্য ডে দ্য মাউন্টেন ক্রাইড এ ন্যাশন ইন পেইন এ ওয়ার্ল্ড ইন প্রেয়ার গানটি, যেটি ইউটিউব থেকে নেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, চলুন আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, যেমনটি বলেছিলাম যে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির যে প্রতিবেদন, মানে ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের যে প্রতিবেদন, ওয়ার্ল্ড সেট টু ক্রস 1.5 ডিগ্রি সেলসিয়াস গ্লোবাল ওয়ার্মিং বাট ক্যান স্টিল লিমিট অ্যাডাপ্ট টু অ্যান্ড রিটার্ন ফ্রম হায়ার টেম্পারেচার, সেই আর্টিকেল থেকে অংশবিশেষ এখন পড়ে শোনাব। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি অর্থাৎ ইউএনইপির একটি নতুন প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যেই 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করতে যাচ্ছে, যা জলবায়ুজনিত ঝুঁকি ও প্রভাবকে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাবে। তবে তাপমাত্রা কমিয়ে আনা এবং প্যারিস চুক্তির বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন করা এখনও সম্ভব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস বলেন, এবারের গ্রীষ্মের তীব্র দাবাদহ, ভয়াবহ দাবানল এবং প্রাণঘাতী বন্যা ভবিষ্যতের পরিস্থিতির এক সতর্কবার্তা। 1.5 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা চলে যাওয়ার ঘটনাটিকে আমাদের যথাসম্ভব কম মাত্রার ও স্বল্পস্থায়ী করতে হবে। এর জন্য প্রয়োজন উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ গ্রহণ করা। এই রিপোর্ট অনুযায়ী নেট জিরো বা নেট শূন্য নিঃসরণের পথে মিথেন সহ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ অবিলম্বে ও ধারাবাহিকভাবে কমিয়ে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির হার সীমিত করা হবে। এরপর দীর্ঘমেয়াদী নেট নেগেটিভ নিঃসরণ প্রক্রিয়ার মাধ্যমে তাপমাত্রা কমিয়ে আনা হবে। এক্ষেত্রে বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণ ও তা সংরক্ষণ, যেমন বনায়ন বা অন্যান্য উপায়ে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অপসারণ পদ্ধতিটি সতর্ক ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে একটি অপরিহার্য অংশ হিসেবে। একই সাথে এই পথ অনুসরণের মাধ্যমে এমন সব অভিযোজনমূলক পদক্ষেপ নেওয়া হবে যা সমাজ, জনগোষ্ঠী ও অর্থনীতির উপর জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রত্যাশিত ও অপ্রত্যাশিত প্রভাবের ঝুঁকি কমাবে। তবে অভিযোজনের সীমাবদ্ধতা এবং অপরিবর্তনীয় প্রভাবের ঝুঁকি থেকেই যাবে, বিশেষ করে যদি সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির হার সীমিত না করা যায়। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে এই কর্মপন্থা ঝুঁকি ও প্রভাব কমাবে, অভিযোজন প্রক্রিয়াকে সহজ ও কম ব্যয়বহুল করবে এবং তাপমাত্রা কমিয়ে আনার সম্ভাবনা বাড়াবে। ইউএনইপির নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসন বলেন, তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলে কোনো ভালো ফলাফল পাওয়া যাবে না। বিশ্বজুড়ে তীব্র দাবাদহ ইতিমধ্যেই প্রমাণ করেছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও দ্রুত ও জোরালোভাবে আঘাত হানছে এবং দীর্ঘস্থায়ী হচ্ছে, যার ফলে আরও বেশি প্রাণহানি ও গভীরতর বিপর্যয় ঘটছে। এখন সময় এসেছে জলবায়ু বিষয়ক পদক্ষেপগুলোকে আরও জোরদার করার। আমরা সঠিক পথে ফিরতে পারি এবং আমাদের ফিরতেই হবে। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে সহনশীলতা ও অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করে এবং তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস অতিক্রমের ঘটনাকে যথাসম্ভব কম ও স্বল্পস্থায়ী নিশ্চিত করার মাধ্যমে এটি সম্ভব। সবচেয়ে আশাব্যঞ্জক পরিস্থিতিতেও তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের তুলনায় সর্বোচ্চ 1.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা প্যারিস চুক্তিতে নির্ধারিত 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখার লক্ষ্যের চেয়ে বেশি। অন্যান্য অধিকাংশ পূর্বাভাসে তাপমাত্রা আরও বেশি বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে। তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি বছর এবং তাপমাত্রার প্রতিটি ক্ষুদ্র বৃদ্ধিতে ঝুঁকি ও প্রভাব আরও তীব্র হবে। এর সম্ভাব্য প্রভাবগুলোর মধ্যে রয়েছে চরম আবহাওয়ার তীব্রতা বৃদ্ধি, বাস্তুতন্ত্রের ক্ষতি এবং ছোট দ্বীপ রাষ্ট্র ও নিচু উপকূলীয় শহরগুলোর তলিয়ে যাওয়া। এছাড়া মানব স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পানি সরবরাহ, প্রকৃতি, শহর অবকাঠামো এবং অর্থনীতির উপরে মারাত্মক ক্ষতিকর আশঙ্কা রয়েছে।
মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে উচ্চ তাপমাত্রা যত বেশি সময় ধরে এবং যত তীব্র মাত্রায় বজায় থাকবে ততই অপরিবর্তনীয় পরিবর্তনের সন্ধিক্ষণ বা টিপিং পয়েন্ট অতিক্রম করার ঝুঁকি বাড়বে। এর মধ্যে রয়েছে বিশাল বরফ স্তরের অস্থিতিশীলতা, আমাজন রেইনফরেস্টের অবক্ষয় এবং অ্যাটলান্টিক মেরিওডোনাল ওভারটার্নিং সার্কুলেশন এর কার্যক্রমে ব্যাঘাত ঘটা। কিছু প্রভাব হঠাৎ করেই দেখা দিতে পারে, আবার কিছু প্রভাব সময়ের সাথে সাথে ক্রমশ ঘনীভূত হতে পারে। ঝুঁকির ব্যাপকতা এবং জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত পরিবর্তনের মতো জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের বহুমুখী সুফল, যেমন বায়ুর গুণমান ও জনস্বাস্থ্যের উন্নতি, জ্বালানি খরচ হ্রাস এবং বিদ্যুৎ প্রাপ্তির সুযোগ বৃদ্ধি বিবেচনা করে প্রতিবেদনে দ্রুত সম্মিলিত ও বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এই পদক্ষেপ কতটা দ্রুত ও জোরালোভাবে নেওয়া হবে তার উপরই নির্ভর করবে এই যাত্রাপথের ধরন ও গতিপথ। দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও বহুপাক্ষিকতা, কার্যকর নীতিমালা, অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা এবং অর্থায়ন, এসবই পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক শর্ত। আর সব ধরনের উদ্যোগের মূলে থাকতে হবে সমতা, ন্যায় বিচার। জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশের দায়বদ্ধতা বেশি তাদেরই সর্বোচ্চ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দ্রুততম সময়ে পদক্ষেপ নিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে প্রশমন ও অভিযোজন, মানে মিটিগেশন ও অ্যাডাপটেশন, যা একে অপরের পরিপূরক, সেগুলোকে নতুন ও উদীয়মান ঝুঁকির বিষয় বিবেচনায় রেখে একই সাথে এগিয়ে নিতে হবে। যেসব পদক্ষেপ প্রশমন ও অভিযোজন অর্থাৎ মিটিগেশন ও অ্যাডাপটেশন উভয় লক্ষ্য অর্জনে সহায়তা করে সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। যেমন প্রকৃতিভিত্তিক শীতলীকরণ ব্যবস্থা, বর্তমানে গৃহীত অভিযোজনমূলক পদক্ষেপগুলোই ভবিষ্যতের প্রচেষ্টার ভিত্তি হিসাবে কাজ করবে, তবে এই পদক্ষেপগুলোকে হতে হবে রূপান্তরমূলক এবং পরিবর্তনশীল ও আকস্মিক ঝুঁকির প্রতি সংবেদনশীল। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে নেট জিরো হলো নেট নেগেটিভ অবস্থার দিকে এগিয়ে যাওয়ার একটি মাইল ফলক। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ধারাবাহিকভাবে কমানোর পাশাপাশি তার বিকল্প হিসেবে নয় বরং তার পরিপূরক হিসেবে কার্বন অপসারণ বা সিডিআর এর প্রয়োজন রয়েছে। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সর্বোচ্চ মাত্রা যদি 2 ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে থাকে এবং অবশিষ্ট সব নিঃসরণ কমিয়ে আনা সম্ভব হয়, কেবল তখনই তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার ক্ষেত্রে সিডিআর নির্ভরযোগ্য ভূমিকা রাখতে পারে। সিডিআর এর দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং এর ফলে পরিবেশগত অখণ্ডতা, সমতা ও পরিসরের উপরে যে প্রভাব পড়বে তা ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী শাসন কাঠামো অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার ফলে তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা সম্ভব হলেও অপরিবর্তনীয় ক্ষতি ও পরিস্থিতির স্থায়ী পরিবর্তন অনিবার্য হয়ে পড়েছে। অনেক জনগোষ্ঠীকে হয়তো স্থানান্তরিত হতে হবে বা জীবিকায় পরিবর্তন করতে হবে, পাশাপাশি সমাজকেও নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর ফলে ন্যায় বিচার, ক্ষমতা ও রাজনৈতিক বৈধতার মতো বিষয়গুলো সামনে চলে আসা, যার সমাধানে নতুন ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এই প্রতিবেদনটি মনে করিয়ে দেয় যে ওভারশুট, পিক ডিক্লাইন বা সীমা অতিক্রম, সর্বোচ্চ পর্যায়ে হ্রাস, এই পথটি জলবায়ু মোকাবিলার ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র, কিন্তু একে কেবল পরবর্তী প্রজন্মের উপর ছেড়ে দিয়ে উপেক্ষা করা যাবে না। এই পথটি যাতে বাস্তবে সম্ভব রাখা যায় সেই জন্যই এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

0: আপনারা যে গানটি শুনছিলেন সেটি ইউটিউব থেকে নেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদেরকে লেখার অনুরোধ রইল। লেখা পাঠানোর ঠিকানা ekushe@gmail.com। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা মাতৃভাষায় কথা বলুন, মাতৃভাষায় চর্চা করুন, মাতৃভাষা সংরক্ষণের প্রচেষ্টা করুন, কারণ মাতৃভাষা যেমন আপনার তেমনি সেটি আপনার ছেলে মেয়েদেরও। যে যেখানে থাকুন ভালো থাকুন এই কামনা রইল সকলের জন্য। শুভরাত্রি।
1: Ekushe Radio values the importance of observance of International Mother Language Day. We believe our mother language is our pride and we proudly speak our mother language wherever we are to preserve our identity, culture and heritage for our children.